0: আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
1: চেনুর দা মোহাম্মদ রাগায় জাহান ও জালিদ।
0: জি, আমিন বলো, উম্মীদ দর ঠিকঠাক খের খারিয়ত সরবুই নন্দি মুহররম দরিয়া মাওরিজ দো। উম্মীদ লরে চি টোল মলগরি ঠিকঠাক খের খারিয়ত সরবি ও রোগ জোড় বুই।